কাস্তাকার দাদা দিদিমন হামচু মাইমুর কমানি হয়েছে খেতি বাড়ি, হামি বতরে এতে খানি বেড়া খাড়াকে যত্নাওছে সময়ানে কমাতো কাজে। আজি মায় সাঙ্গে দে কম খরচানে খুবই ফসল উৎপাদন করতো উ আটকে। সব পাইলে পইল মাটিকে বরাবর করতো আয়, হামচো ফসল কমানি করতো ভূঁইকে জোপুন বরাবর করতো আয়, আরু হর তিন বরকনে বেড়াকে লেজার লেভলার তকনিকিলে বরাবর করতো আয়। বেড়া খোদরা ঢিপকা টেড়া মেড়া নি রহো, বরাবর রলে পানি সাপায় বাটে খেলে দে। ধান ফসলকে বুনতো নঙ্গত বতর হয়েছে জুলাই মহিনা, এ বতরনে বুনলোনে ধান চো বুন্দ জুড়েছে আর ফসল নঙ্গত হয়েছে। জোন্দ্রা গহু উড়িদ হরমা কাঁদুল আর বরণ বরণ চো ফসল লগাতো আয় জালে হামকে সময়ানে বুনুক পড়েছে। বতর রলে নি লগালু জালে ফসল নি জুড়ে আর হামি ঘাটা খাওয়া। বতরনে লগালো ফসল আপলো তাকত হিসাবলে ফসল দে দে। হামি কম খরচা লাভ আগরচো উয়াটকে জানু, আউর গেহু ধান জোন্দ্রা উড়িদ কাঁদুল হরওয়া সব পায়কে বুনলোলে পহিল বীজ শোধন করাও। বীজ শোধন করলে ফসলনে হতো রোগ রাই নি হয়ে, গেহুনে কর্নাল বন্ট রোগ আউর ডাঁডানে লাল সড়ন রোগ হওয়ায়, এ সপ্পায় রোগ মন বীজ শোধন করলে গুচে দে। এক কিলোগ্রাম বীজনে হেক্সাকোনাজোলকে এক গ্রাম কার্বন ডাজিমকে দুই গ্রাম চো দরনে শোধিত করুন বুনতরায়। বীজ শোধন করলে হামচো ফসল নঙ্গত হয়ে দে। হামচো ফসল কমানি করতো ভূঁইকে যাচ করাতো আয়, কিত্রো আর কাহা নাইট্রোজেন আসে এচো মাত্রাকে জানতো আয়, মাটি চো যাঁচ করাউন বুনতো আয়, সপায় মাত্রানে খত ভাত দেতো আয়, খত খুবে দিলে ফসল নোকসান বলে হো সকে। খুবে সিঁচাই বিতি ফসল ডাঁডা ধান আর গেহু আয়, কম সিঁচাই বিতি ফসল সরসুন চনা উড়ি ধরওয়া আর কাঁদুল হয়েছে। এ সফায় ফসলকে সময়কে হিসাবলে বুনতো আয়, পাটে পড়লে আপলো তাকতলে কম উপজন দে দে। সময়ানে লগালো ফসল নঙ্গত জুড়েছে। গেহু চো কিসম PBW-502-550 বোতো নঙ্গত বতর হয়েছে 7 নভেম্বর লে 25 নভেম্বর তাক। পাছে লগাতো গেহু কিসম আয় PBW-16 আর UP-24-25 একে 26 নভেম্বর লে ডিসেম্বর চো ভিতরে বুনতো রায়। ফসল কমানি করতো কাজে পানি মাইমুর হয়েছে, ফসলনে সময়া সময়ানে পানি দেতে রতো আয়, তেবে ফসল দরদরা রয়ে দে আর নঙ্গত ফসল বলে মেরে দে। পানি বহতো কাজে নানি নানি ওরি বানাতো রায়, পানি সাপায় বাটে বহো। বাড়তি যুগ চো কল মেশিনকে বাঁড়তর দাদা দিদিমন, এ যুগ বাড়তি চো যুগ আয়, বুয়াই

0: মা কালিকা,
1: মা কালিকা,
0: তুম্ব ফাদরে,
1: তুম্ব ফাদরে,
0: মু নমস্কার করি,
1: নমস্কার করি।

0: পিলামন বলতো বস্তুর সত না নে
1: হয় না দাদা
0: ধাক্কা আজকাল স্কুল বল খুললিছে আর পিলা ছিলাম স্কুল বল যাসত নে
1: হাও হাও
0: আর উমন বলে সিয়ান মনসং রেডিও কে শুনতে রস
1: শুনতে রস হাও
0: তো রেডিও শুনতো নানি পিলামন বলে আমি দুনো চোবাটলে খুবে খুবে
1: মায়া
0: তো ওপন কু
1: হ্যাঁ দাদা
0: দেখ না আমি তো সমিয়া হল দাদি মানে কি পক্কি অমরু সে না নে
1: হয় কায়
0: মাহাতর দেখ সবে কান অসনি সমিয়া হিসাব নিচ করুক লাই লাগে সে যখন সমিয়া নামি দাদি মানে কি উন রেডিও নে গোঠিয়াও সে অসনি সব্বু কই বলে দুসর কাম কে বলে সমিয়া নেই করুক লাগে
1: হ সত্য বলি দাদা এবে দেখাও সে আমি বেড়া খাড়া চো সমিয়া আয়
0: হ্যাঁ ই তো জানছি চিনে এবে যখন সমিয়া আয় বেড়া খাড়া কোন কোন দাদি মন দেখ কোন কোন বার ধান বুনসত আর কোনি কোনি পানি কোনি বা ঠোলো লাগুন ভাতির আর কোন কোনি নদী চুয়ালে আর বোরিং বাটলে আসন বলে রোপা চৌতি ওয়ান লাগাসত নে
1: হ্যাঁ এবে দেখো সে বেড়া খাড়া কাজ উয়াট বল নেই নোয়া নোয়া উয়াট মানি লিসে
0: হ্যাঁ
1: কল মশিন মন
0: হ্যাঁ সত্য বলিস দেখ আগে কায় হতে রে না অসনি আমি বয়লা নাগর নে নে লাগা লাগিন বলে নয়েল ফের ভূতি নাগর বল তিয়ার উন ভাতির রোপাতে রু মাতর হুঞ্চন কায় হয় না দেখ খিন্ডিক নেই সমিয়া অনগর লাগতে রে
1: হ্যাঁ সত্য বলছি দাদা এবে কল মশিন নে নি ঝটকে করছো
0: ঝটকে না দেখ কোটো কেকর চিকলা তরে বলে ডোন্ট কি নে এক দুই ঘন্টা নে নে কায় সুন্দর মতাউন দেসত আর তুরতে রোপ তো লাগ হয়
1: হ্যাঁ আর লোক বল জন নি লাগে
0: জন নি লাগে দেখ আগে হিসাব নে কায় হতে রে না পনকু কি যখন গায়ে বয়লা কে আমি নাঙ্গর ফানতে রলু তো দেখ গায়ে বয়লা অনি অটক নে বেমার পড়ুন দিলে নাই ফের উন কাম আমচো অটকে
1: অটকে সত্যি আয়
0: নে আর আমকে দেখ গোটক গোট এক একড় কে আমকে রোপতরাই বললে নাই আমকে দুই দিন তিন দিন আসন ধরে
1: হ্যাঁ সত্যি আয় বর্ষা হয়ে না বিজলি চমকো করতে আয়
0: সেই বাত দেখ অসনিচি খেতি নেবে নাই তুই কাই কাই নাঙ্গর তো আট ঠান নয় ঠান নাঙ্গর মন চলে ট্রেক্টর নে আর সঙ্গে সঙ্গে নেই না ঢেলা মন গল ফুটাত বিতি মশিন কল মশিন নে
1: হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি
0: যে কি আমি দেখ হুন রোটাভেটর বল বলুন সে রোটাভেটর আয় কাল্টিভেটর আয় নে আর হুন তগাড়ি মহাবিতি না দেখ জোন্দ্রা লাটা মন হো নইল ভেন্ডি লাটা মন কে কাই মজা ছক ছক নাই কাটুন দাই সে নে
1: হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি
0: সড়া কে তো হুসন হুসন কল মশিন মনিলি সে না
1: হয় না দাদা
0: আগে দেখ লাটা বুটা হতো লাগুন বেড়ান লাটা বুটা হয় নাই রোপা বেড়া পেনুয়া মারুন মারুন নাঙ্গর নে না তগর বাহে ছাড়ে গায়ে বয়লা বলে অল্টি বিল্টি হুন ভাতির হিন্ডো মাতর এদায় ছে সমিয়ানি নেই হুন লাটা বুটা কে মারতো কাজ দেখ রোটাভেটর মন ইলি সে আর বল দুসর দুসর কল মশিন মন আসে হুন মন তো অসন বনাউন দায় সে কি ডনকি নে
1: ডনকি হয় সত্যি আয় আরে আগে কায় আয় আম দেখু বে সড়েই মন বাঁচে
0: বাঁচে বাঁচে
1: লোক চুবুতা করতে করতে কচ পাঁক লাগে কাই হয়
0: হ্যাঁ
1: এবে তো মশিন বিতি হইলিস গুনুক সুবিধা হয়েছে
0: সুবিধা হয়েছে দেখ এবে মশিন মুনি রোটাভেটর হয়েছে নেই হুন জড় সঙ্গে নিষ্কন ভাতের হুনকে গোঁধি গোঁধি বনাউন দায়েছে আর যখন লাটা কিতরি রলেবল নাই বেড়া নে আজকাল যখন চিকলা সত মাই দেখে সে কোন কোন দাদি মন রোপ সত রোটাভেটর কে না চলাউন দে সত দেখ ডন্ট কিনে নাই হার গেলি বল লাটা বুটা হুন তান হাজুন যায়েছে নে আর দেখ আমি বাইলা নাগরে নেই তুরতে রোপুক আজ নাগর খাপলু ফের দুহড়লু ফের হুনকে পানি মারলো নে মতাউ নে ফের কাটা লগড়া মারতো রায় উনি তো কিতরো সময় লাগতে রে
1: হ্যাঁ সত্য বলছি তো
0: আর এবে সময় নে দেখ ট্রেক্টর নে কল মশিন মানাই নেই ডন্ট কিনে গোটকি দিন নে না নে গোটকি দিন নে হুঞ্চল কায় হয়েছে আমচো যোন কাস্তকার দাদা দিদি মঞ্চ আয় সময় বল বাঁচে সে আর দুই দিন তিন দিন নে হতো বিতি কাম মঞ্চ গোটকি দিন নে হয় সে
1: হ্যাঁ সত্যি বলছি তো
0: নে আর দেখ আগে কায় হতে রে কি কাহে বুতা ভয় না কাই আর দুসর কাম আয় বললে নেই বেড়া বুতা আসতা না রোপা না যোন রোপু নে রোপা সর লোন যাওয়া আসন বলুক লাই হয় মাত্র তো এবে সময় নেই এবে আসন বলু রোপা আয় বলে এক একড় কে দুই একড় রোপ ত্রায় বলে গোটক দিন নে তো মতক লাই হয় সে নে
1: হ্যাঁ সত্যি বলছি দাদা বললো নে কি এবে নোয়া যুগ আয়
0: নোয়া যুগ নোয়া
1: বাড়তি যুগ আয়
0: হ্যাঁ
1: বাড়তি যুগ সঙ্গে সঙ্গে নি আমকে নোয়া নোয়া ওয়ার্ড কেবল শিখুক লাগে দে
0: শিখুক লাগে সে
1: হ্যাঁ
0: আর দেখ আগে নেই ধান তো আমি লাগাও নে এবে ধান কে রোপ তো কাজ বল মশিন আমার
1: মশিন আমার সত্য আয়
0: ধান এ রসুন দেস হুন বলে নেই লোক মহা কায় মজা হুন রোপতে যায় সে চিত্র লাইন লে লাইন নে
1: হ্যাঁ
0: আসন দূরি লে দূরি আসন বরাবর রোপতে যায় সে
1: হ্যাঁ
0: আর রোপলো পাছে নেই ধান কে মিন্ডা তো কাজে কাট তো কাজে বলে মশিন কল মশিন নে বলো নে দেখ যোন কল যুগ বলুন সে নেই এবে সপ্পাই কল মশিন মঞ্চ যুগ আয় আর এই কল মশিন মঞ্চ সময় নে দেখ আমচো সবই কাম ঝটকে হয়েছে আর কুপা দেউ রতো রায় পানি ধান কাটলো নি কুপা পানি ভিজে ফের হুঁচ বাদ পখরি হয় আমচো ধান নে আর হুনকে আমকে খোটলা নে হো নইলে মাঞ্জন নে মিন্ডাত রায় বললে আমকে কিদ্রো দিন লাগে
1: সত্য বলছি
0: এবে দেখুন काय बोलू से उन गोटक हार्वेस्टर
1: हार्वेस्टर
0: ने बड़े बीती धान काटतो मशीन उन एक हार ना उनके काटते बल जाए से और मिंडाते बल जाए
1: मिंडाते जाए से
0: तू के संगात्रा।

0: হ্যাঁ, তো কলে দাদা এই গীত তো আচ্ছা রলি নে রঙ্গত বল লাগলি দা কিতলো আচ্ছা তুমি গীত গোবিন্দ বলে জানাস আর ইতলো আচ্ছা জানকার বলাহাস তো আসন আমচু রেডিও শুনতো জিতলো বলে ভাই বহিন মানাস তুম মনকে তুমচো বাটলে কাই বলে আসন সন্দেশ আসন কাই গোট আচ্ছা সাংকলে চাহসা তো কিনিক সাংগুন দিয়াস শুনতো লোককে
1: ইয়ে দেখ আর গীত নে বলে আর গোট নে বলে তো জিতরো হোক সকে সন্দেশ তো মে বললে মন্তর শুনিয়া ভাই বহিন মনকে মোচো এই গুহার কি ককাই বলে সুদ নাহালো দাগ হয়েছে নাহালে নস নাড়ি নে কাই বজন উঠাতো বেড়া খুবে দুঃখে সে কোনি লগে ঠটাই হলো নে একদম জিউ গেল অসন দুঃখা হয়েছে তো ইয়ে কে দেওভূত করতো কাজে মই নি করা নি বলে করত হুন মঞ্চো মনায় মান্তর তুরত ডাক্তারকে দেখাওত গাঁও পাড়া নে মিতানি নাশত হুনমনকে দেখাওত গাঁও পাড়া নে আমচো উপ স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মন আসে হুনথানে যাওন দেখাওত আউর যসন ডাক্তার সাঙ্গে দে হুসন সরলগা দওয়াই খাওত তেবে মূর নে চে কুষ্ঠ ধরা পড়ে দে আর মূর নে চে কুষ্ঠ ধরা পড়ল নে হাত পায়ে নে কাঁই নুকসান নি হয়ে পুরা পুরা ছাঁডে দে আর জিতলো বেড়া হলে তো আমি দৌই খুঁ অঞ্চ বিমারি তো গুচাও দে মান্তর হাত পায়ে অন্টকি গড়ল বিতিক তো নওয়া অক্রক নি হয়
0: নি হয়
1: তো অসন হতলে ওগায় হন নিরহত মূরনে ইলাজ করত ফোকাহানে ইলাজ মিরে সে ধরত আর ডাক্তার চো সাংলো গোটকে ধরুন ভাতি পুরা দৌই খাওত তেবে আমি আমচো বস্তরলে আমচো রাজলে আমচো দেশলে কুষ্ঠ বিমারিকে লিলি বাঁটা খেদোয়া আর আমচো দেশকে কুষ্ঠমুক্ত বানাওয়া আর লোক কুষ্ঠলে বাঁচুন রদে এই মচো সরাসরি বেড়া সন্দেশায়
0: হ্যাঁ, তো দাদা দেখা তুমি ইতলো আচ্ছা কুষ্ঠ আসন বিমারি চো ইতলো আচ্ছা নঙ্গত গোট মনকে সাংলাস এই গোটকে শুনুন জুতলো বলে গাঁও পাড়া চো দাদা দিদি মনাস তোর মনকে বলে ফায়দা হয়ে আসন লাগে সে শুনুন বাতি তো দেখ ফের কে বি নয়া বিষয়লে আমি তুমি ভেটঘাট হুঁয়া তো আজিকাজে তুমকে খুবই খুবই জুহার
1: তো মোচো বাটলে তুমকে আর জমায় শুনিয়া লোককে হারক ফের খুবই খুবই জুহার
2: পাকলো
3: হ্যাঁ
2: দেখ না আপন কু একে আম যে নেই জোন নগত নগত জো নেই কুষ্ঠ রোগ বলল নে
3: হ্যাঁ
2: ছয় রোগ আয়
3: হ্যাঁ
2: বলল নে এচো কসন বাস তো রায় এচো লে আর এচো হোলে হোলো লোক মন কে কাই দবাই খালো নে নগত হুয়া তো উজরুয়াত এ সব গোট কে মন সরসর আই থানে সাঙ্গলা
3: সাঙ্গলা হাও
2: নে ভেট ভারতন বলামি কিত্রো নগত আসন জ্ঞান চো গোট মন কে আনু রহু সে দাদি মন লাগে আমরা সে আতর দেখে তুই লগ মুন্ডরা নে খিন্ডিক গীত গোবিন্দ মা দেখা দেয়
3: সে মচো মুন্ডরান গোটো গীত বলাস কায় তো কসন আয় কি গীত নি হলে মজা নিয়ে
2: হ্যাঁ দা গীত নি হলন তো ফের আজকাল ই বুতা ভাইনা করছো দা দিদি মন নে আর খিন্ডিক রস রসা লাগে সে দেহ পায় বল খিন্ডিক মন চো দুঃখে সে আর গীত শুন দিল তো পক্কি সরসরা হন যাস নে
3: মচো মুন্ডরান গোটো গীত আসে তো আলে গীত কে বল শুন
2: আলে
3: পাঁচ গীত করিয়া সাঙ্গো
2: আলে আলে শুনো

0: ভাতি।
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2 একর তো খুব ঠান নিয়ে আসে, যেসন কি আগে বলতাম লাগাত লাস,
0: হ্যাঁ
1: তো বলে না এছো যেসন হলি যাল বিক্রি ভাঞ্জরি কাহা কর।
0: বিক্রি ভাঞ্জরি বললো মে বাহার লেবেল ঘরে বলি বাত তো মতলব পরিচয় হলি সে
1: হ্যাঁ হ্যাঁ
0: বিকতো বিতি মানে ঘরে বলি উন ভাতি নিওয়াত গাড়ি ধরু নিওয়াত ফোন নে বাত হুয়ায় আউর নিহলন ফেরে থাই জগদলপুর মন্ডি বলান ওহা
1: আচ্ছা
0: হুনকে বিকতো কাজে কসন বললে 2 একর চখিন্ডিক জাদা হয়ে সে মা হলে খুদ নিউন ভাতি বাজার নে বল বিকুক সকে আগে থোড়ে থোড়ে লাগাত রহ জানু কে এবার খিন্ডিক আগর লাগাও সে
1: আচ্ছা
0: আম কে বল খিন্ডিক সিকলু গুনু থোড়ে থোড়ে হত রে তো খুদ বল নিউন মই বিকতে রে বাজার মে।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলে না বিকতর কাই দিক্কত নি হয় বলু বে না
0: বিকতর তো দিক্কত নি হয়।
1: হ্যাঁ হ্যাঁ, তো দক আই এসন কি ড্রিপ সিস্টেম ওগরা বলিস পানি চো বল কাই সুবিধা আছে হতি?
0: হ্যাঁ পানি বল সুবিধা আছে কায় তো বোর করালু সে একঠান আর ফের একঠান হুন ক্রেডা বিভাগ বাটলে সৌর ঊর্জা বল লাগলি সুনিস্থানে।
1: আচ্ছা
0: সৌর দুনো দুনো ইউজ করু আহা।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলে পানি চবল কাই দিক্কত নি আয়?
0: পানি চবল দিক্কত নি আয়, পানি আস গুন তো লাগাও সে পানি রলে নি রলে ফের এবে বরসাত বল তো হুতরো নি হয় আগে চ মহা।
1: হ্যাঁ হুন তো আইছে
0: ঝাড়ি বল নি আয় আগে চ মহা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলে না 12 মহিনা কাই না কাই ফসল তুমি
0: স্থান 12 মহিনা রুয়ায় মতলব।
1: হ্যাঁ
0: হ্যাঁ, টমাটর সরলে ফের গরমি সিজন মে কাই বল ফের লাগাও চ আহা।
1: আচ্ছা
0: আমি কৃষি চ কর তো লোক আহা।
1: হ্যাঁ হ্যাঁ, এ তো আচ্ছা আর যে সঙ্গে সঙ্গে বলে না পশু জানোয়ার হিসাব নে বলে কাই আসে?
0: পশু বলে রহত আগে পশু মন বলে মতলব গায় মন আসত।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো গায় বলে গায় চ দুধ বল বিক্রি হয়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: গোবর গোবরি বল হয় খুদ চ কাজ বল গোবর কাম এ লেকিন এ গায় মন খিন্ড কম হলা 2 ঠান আসত।
1: আচ্ছা
0: জাদা নিয়াত।
1: হ্যাঁ
0: হ্যাঁ, গায় মন বলে মতলব দুধ নি ছাড়ত রে 1 ঠান পকালে ফের 1 ঠান ছোয়ে তো দুধ বল বিক্রি হয় জগদলপুর বল আনু গাঁও মে বল ধরত দুধ চ বল ফায়দা হয়। আর ফের গোবর গোবরই খাত তো লাগাও হ্যাঁ বেড়া মে আমি তো গোবর বলে ঘর চেয়ে কিনে এবার লেকিন থোড়ে 2 ঠান আস থোড়ে কম হয়
1: কম আস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আজকাল খেতি বাড়ি কর তো কাজে দেখ কল মেশিন যেসন কি বলুন সে ট্র্যাক্টর ওগরা মানে বলো তো এসন কাই মেশিন আসে?
0: হ্যাঁ ট্র্যাক্টর বলে আসে আমি 17 আগে ট্র্যাক্টর ধরুন দিউ রহত তো হুনি হিসাব নে ট্র্যাক্টর চে জেরিয়ে ঘর চ কাম চলুয়ায় ট্র্যাক্টর বলে।
1: আচ্ছা বলে নে কাই জব তো উপ তো কাজে কাই দিক্কত নি আয় বলে খাদ বেড়া তক আমরাত কাজ। হ্যাঁ হ্যাঁ, তো দক বলে তুমচো সমূহ যেসন কি বানালাস উদল লাই দে কাই বলে না কাই ফরক আসন লাগে সে
0: সমূহ মে তো ফরক লাগে যেসন কি আমকে কায় তো বেড়াম লাগাত কাজে সবজি লাগাত কাজে আমকে পয়সা বল নি রুয়ায় তো সমূহ লে মই লোন বল ধরুয়ায় বিহান সমূহ লে কায় তো লোন বল ধর উঠাওয়ায় 10,000-15,000 ফের ব্যাংক বল উঠাওয়ায় তো উনকে লগাওরুয়ায় হুতা মে খেতি মে।
1: আচ্ছা
0: পাঁচে হলন ফের উনকে কিস্ত হিসাব দেতে যাওয়ায়
1: আর
0: দুসরা লোক কে মাঙ্গলে নি দেও দেবে কোনি তো সমূহ মে খুব সহায়তা মিলে শাম কে বে সমূহ থান লে।
1: আচ্ছা
0: সমূহ জুড়লো দিন লে।
1: আচ্ছা বলে না জিতলো বলে মহিলা সমূহ আসে বলে কাই না কাই জরুরত পড়লে সমূহ লে তুমি উঠায়
0: সার সমূহ লে উঠাওয়া জরুরত পড়লো নে।
1: হ্যাঁ হ্যাঁ, বলে নে পুঁজি ওগরা চ বলে উতলো জাদা তুমকে সমস্যা দিক্কত নি আয়? হ্যাঁ
0: হ্যাঁ, সমস্যা।
1: হ্যাঁ হ্যাঁ, তো আলে শকুন্তলা দিতে ইতলো আচ্ছা বলে তুচ সমূহ চ গোট আর তুমচ খুদ চ ঘর চ জন কমানি গোট কে সাংলি সাল খুব খুব জুয়ার
0: জুয়ার জুয়ার।

কাঁধে, চিপ মালি বনাই দেলে দুলি না কাঁধে, বাটর সিন্ধি বুটার জ রজ কাঁধে, বাটর সিন্ধি বুটার জ রজ কাঁধে, না কাঁধ রে সিন্ধি বুটা আয়া মোড় বাঁধে, না কাঁধ রে সিন্ধি বুটা আয়া মোড় বাঁধে, বাঁধে তো বাঁধে সিন্ধি কায় দেবী বলি বাঁধে, বাঁধে তো বাঁধে সিন্ধি কায় দেবী বলি বাঁধে, পায়ের পয়ড়ি বনায় দেলে দুলি না কাঁধে, পায়ের পয়ড়ি বনায় দেলে দুলি না।